0: ভাই হাও নই
1: হাও নেলিয়াং
0: আমি গোস্তা রোনা রারিউ রাকাম্বিয়া FM 99.4 MHz
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই

0: खेत एक मालो को विंतिस एने माका मुझी के फ्रॉक ने बे हुसी बेलन सेले सोफरेशन ने बा मालो को विंतिस इरा इता बा कंटिन्यू ना फाटिंग इता न्यू प्रोग्राम ओके बेलन जस्टिंग हतो नेतिक मेंसाजें बाराक बा जुविंतुरी सीरा
1: मोलो का तूफान मेंसाजें बा जुविंतुरी सीरा हाउ कंक्लूड हुसी पेरगुंटा सेरा तुन माई का আমি না ইন্দ্রা মাহেনে আত কলিয়াখন বা জভেন্তুরি নি লিলি জভেন্তুরি নিয়ে পাপের জভেন্তুরি নিয়ে কন্ডিশন জভেন্তুরি নিয়ে ফুতুর নিয়ে হানেসানে বে তম্বানে মাক হওয়ানো ইন জভেন্তুরি বারাক মাকা হাকারাক হেতান ইমপ্রেগ নে প্রবলেম স্টার্ট নিয়ে প্রবলেম হচ্ছে আমি ইন্ডিভিডু নিয়ে এর পইস হাউলি মেসাজেন মাকা তাম জভেন্তুরি দা গোরা লাখন সেগে হাতে কেন হাডোমি সুসে দাঁড়ে নি হানেসানি আন হুসি তো তেওরিয়া বারাক ইরা খুশি দেন না ইজুস খ্রিস্টু নিহাতে হানে সানে ওলা বেলে দেয় নো হাডো মিহাও সেবা নিহিরা ওলা হাডো মিও মালুক সিরা তাম্বানে মা খাও দেহান সে হাউ ইহান মোরা হাউ দেহান হানে সানে ওলা বেলে দেয় নো হাডো মিহা